আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসেস প্রতিনিধিদের সঙ্গে বিক্রম ওয়ান

0: মার্কেটের সাফল্য নিয়ে কথাবার্তা বলেছেন। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জোটের রণকৌশল স্থির করার লক্ষ্যে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে বসবে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপ বিদেশ মন্ত্রী হুয়া চুন ইয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভরত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা অবহিত করেছেন। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোগে বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে সন্তোষ ব্যক্ত করে বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: বিক্রম ওয়ান ইসকে সফল লঞ্চ সে হর দেশবাসী গৌরব সে ভরা হুয়া হ্যায়। ये प्राइवेट सेक्टर द्वारा विकसित भारत का पहला रॉकेट है। हमारे युवा इनोवेटर्स ने वो कर दिखाया जिसकी कल्पना तक मुश्किल थी। उन्होंने गजब की स्किल, पैशन और पेशेंस दिखाया। लंबे समय तक हमारा स्पेस सेक्टर निजी क्षेत्र के लिए बंद रहा था। इस सेक्टर में रुचि रखने वाले काफी युवाओं को अपनी प्रतिभा दिखाने का अवसर नहीं मिल पा रहा था। युवा हित को देखते हुए हमने स्पेस सेक्टर को प्राइवेट सेक्टर के लिए खोला। आज इसका परिणाम दुनिया देख रही है।
0: কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য পিআইবির পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 9187997112 এই নম্বর অথবা factcheck@piib.gov.in এই ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধ্যে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিস অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধেও আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সম্পর্কে দায়ের করা একগুচ্ছ আবেদনের আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ আক্রান্তদের কয়েকজনের পরিবারের দাখিল করা আবেদনের পৃথক শুনানি গ্রহণ করতেও সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল অভিমত প্রকাশ করেন, শান্তিপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে প্রতিবাদের অধিকার সংবিধান সকলকে দিয়েছে। দিল্লিতে গভীর রাতে পড়ুয়াদের উপর গুলি চালনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানিয়েছেন।

0: রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি সোজা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুন ইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে। দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2035 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। এই উপলক্ষে শ্রী গোয়েল একটি টয় সেক্টর প্লে ব্লুকেরও উদ্বোধন করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্ণাটকের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ ও গোয়া, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই সেটির পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্ট পাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রুপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেন শর্মিলা। এর আগে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো পান। বিন্ধিয়া রানী দেবী ভারোত্তোলনে মহিলাদের 58 কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য বিন্ধিয়া রানী দেবীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী দিনের জন্য তার সাফল্য কামনা করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়াও সোনা জেতার জন্য শর্মিলা ধনকরকে অভিনন্দন জানান। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो धेरै समयदेखि प्रतीक्षामा रहेको सिलगढीको वर्धमान रोड फ्लाइओभरको औपचारिक उद्घाटन गर्नुभयो। हिजो साँझ आयोजित विशेष कार्यक्रममा फ्लाइओभरको उद्घाटन गरिएको हो। कार्यक्रममा दार्जीलिङका लोकसभा सांसद राजु विष्ट, राज्य सरकारका विभिन्न मन्त्रीहरू, वरिष्ठ प्रशासनिक अधिकारीहरू तथा अन्य विशिष्ट व्यक्तिहरूको विशेष उपस्थिति रहेको थियो। हिजो 40 औं शहीद दिवसको अवसरमा दार्जीलिङ तथा कालेबुङ जिल्लाको विभिन्न स्थानहरूमा गोर्खाल्यान्ड आन्दोलनका क्रममा शहीद भएका अमर शहीदहरूको स्मृतिमा श्रद्धाञ्जली अर्पण गर्दै विविध कार्यक्रमहरू आयोजना गरिएको थियो। दार्जीलिङका प्रमुख क्षेत्रीय राजनीतिक दलहरू गोर्खा जनमुक्ति मोर्चा, गोर्खा राष्ट्रिय मुक्ति मोर्चा, भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चा, इन्डियन गोर्खा जनशक्ति फ्रन्ट सँगै राष्ट्रिय स्तरीय पार्टी भारतीय जनता पार्टी लगायत विभिन्न गोर्खा सामाजिक तथा सांस्कृतिक संघ संस्थाहरूले आ आफ्ना

0: श्रोता समय यसबेला पूर्वान्न 11:30 भइरहेछ। FM 103.5 मेगाहर्ज लगायत न्यूज अन एआईआर मोबाइल एपमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेछौं र हाम्रो कार्यक्रमहरू प्रसार भारती ओटीटी वेब प्लेटफर्म साथै आकाशवाणीको दार्जीलिङ FM 102.2 मेगाहर्जमा पनि उपलब्ध रहनेछ। अब प्रस्तुत गर्न लागिरहेछौ अन्तर्वार्तामाथि आधारित विशेष बंगला कार्यक्रम।
1: নমস্কার, আজ আকাশবাণীর মুখোমুখি অনুষ্ঠানে আমাদের আকাশবাণী স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন আধিকারিক বিভাস রায়চৌধুরী। ভারতের বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তার মধ্যে উল্লেখযোগ্য কার্গিল যুদ্ধ, রাষ্ট্রসংঘের শান্তিবাহিনী, এছাড়া আরও অনেক অপারেশনের সঙ্গে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। আমাদের সামনে উনি আজকে বসে রয়েছেন, আপনাকে স্বাগত আমাদের আকাশবাণী স্টুডিওতে।
2: নমস্কার, আমি বিভাস রায়চৌধুরী। আমি 20 বছর ভারতীয় বিমানবাহিনীতে কাজ করেছি। বিমানবাহিনীর মাধ্যমে আমি দেশের, আমার দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকদেরও বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে তাদেরকে সাহায্য করার, তাদের সেবা করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে একটা পরম সৌভাগ্য। আসলে ছোটতে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলিংটা হচ্ছে ফারাক্কাই, একদম প্রত্যন্ত একটা গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। সেখানে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল NCC-তে যাওয়ার। আমার স্কুলে আগে NCC ছিল, কিন্তু আমি যখন বড় হই, যখন 7-8 পড়ি, তার আগেই দেখলাম NCC-টা উঠে গেল। তো সেই দুঃখ একটা ছিল যে স্কুলে যদি NCC থাকতো তাহলে আমি NCC করতে পারতাম। আর খুব ইচ্ছে ছিল ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করার। আর একটু বড় হওয়ার পর তখন হঠাৎ করে আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভারতীয় বিমানবাহিনীতে লোক নেওয়া হচ্ছে। পরীক্ষা দিলাম। প্রিপারেশন বলতে সেরকম কিছু ছিল না, ছোটবেলা থেকে প্রচুর কুইজ করতাম, যার ফলে আমার জেনারেল নলেজের যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো জানা ছিল। অঙ্ক এবং ইংরেজি এই দুটো সাবজেক্টই আমার ভালো লাগতো, যার ফলে এয়ারফোর্সের যে কম্পিটিটিভ পরীক্ষাটা, সেই পরীক্ষাতে আমার মানে বিন্দুমাত্র অসুবিধে হয়নি। খুব সহজেই পাশ করে গেছিলাম লিখিত পরীক্ষায়, মেডিকেলও পাশ করে গেলাম। এইভাবেই এক চলে, মানে ছোটবেলাকার দুটো ইচ্ছে একসঙ্গে পূর্ণ হলো। NCC করতে পারিনি তার বদলে বিমানবাহিনীতে, আর ইলেকট্রনিক্স পড়ার ইচ্ছে ছিল ভারতীয় বিমানবাহিনীতে, আমি সেই ইলেকট্রনিক্স টিমেই চান্স পেয়েছিলাম।
1: আচ্ছা, মানে এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা কি ধরনের কাজ করে?
2: ইলেকট্রনিক ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো প্লেনের যে অ্যাভিওনিক্স, ইলেকট্রিক্যাল সিস্টেম, ইনস্ট্রুমেন্টেশন, এগুলো হচ্ছে প্লেনের চোখ। প্লেনের সমস্ত কন্ট্রোলটা চলে এই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সিস্টেমে। আপনারা খবরে শুনে থাকবেন রাডার বলে

0: জিনিস,
1: ইয়েস, রাডার,
0: রাডার, এই এই জিনিসটা আমরা বাইরে খুব ব্যবহার করি শব্দটা। এই সমস্ত যন্ত্রপাতিগুলো ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে। এমিং ডিভাইস,
1: আচ্ছা,
0: টার্গেট কি করে এম করা হবে, তাকে কন্ট্রোল কি করে করা হবে, এই সমস্ত জিনিসগুলো পড়ে ইলেকট্রনিক্সের মানে স্ট্রিমের মধ্যে।
1: আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরাও সেই স্বপ্নটাই দেখছি, এবং যখন আমরা সিনেমা দেখি, এখনকারই বলুন বা পুরনো সিনেমাগুলো দেখি, বিমান বাহিনীর যারা যুদ্ধ করেন, আপনি যখন বলছেন, আমাদের মাথায় কিন্তু আমরা সেটাই, সেই দৃশ্যগুলোই আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তো আপনি বলতে চাইছেন যেসব ছেলে মেয়েরা যারা এখন বিমান বাহিনীতে যেতে চাইছেন, তারা কিন্তু যারা ইলেকট্রনিক ডিপার্টমেন্টে যারা যান, তাদের খুব উপকারে লাগবে। আরেকটা কথা বলুন যে আপনার বাবা মা কি বলেছিলেন যে, বা ছোটবেলায় বলতেন যে আমি এরকম পাইলট হব বা বিমান বাহিনীতে যাব?
0: আমাদের ফ্যামিলিতে অনেকে রয়েছেন যারা মিলিটারি সার্ভিসে রয়েছেন। আমার এক দাদু ছিলেন আর্মি ডক্টর, আমার এক কাকা ছিলেন ভারতীয় নৌবাহিনীতে ডুবুরি, শ্রোতাদের জন্য বলবো, চাকরি পাওয়া আজকে আমাদের দেশে যুব সমাজের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেইখানে কিন্তু এই মিলিটারি সার্ভিস একটা খুব ভালো সুযোগ খুলে দেয় সবার কাছে। আপনার মনে যদি একটু অ্যাডভেঞ্চারের নেশা থাকে, আপনার যদি একটু পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, আর আপনি যদি ফিজিক্যালি ফিট হন, তাহলে আর্মি বলুন, এয়ারফোর্স বলুন, নেভি বলুন, কিংবা প্যারামিলিটারি ফোর্স, এই জায়গাগুলো কিন্তু আমাদের চাকরি করার জন্য অত্যন্ত সুবিধাজনক, শুধু বলবো না, মানে আপনি এনজয় করবেন চাকরিটাকে।
1: হ্যাঁ, দেশের জন্য যদি কিছু করতে হয়, এটা তো নিজের খুশি, নিজের ইচ্ছের উপরও অনেক সময়।
0: একদমই ভলান্টিয়ারি সার্ভিস, ভারতবর্ষে মিলিটারি সার্ভিস কিন্তু ভলান্টিয়ারি সার্ভিস, আপনাকে জোর করে, আমাদের দেশে সেই নিয়ম নেই যে প্রত্যেকটা যুবক কিংবা যুবতীকে মিলিটারিতে যেতে হবে,
1: হ্যাঁ,
0: বাধ্যতামূলক নয়,
1: না,
0: এটা একদমই একটা ভলান্টিয়ারি সার্ভিস,
1: হ্যাঁ,
0: কিন্তু সার্ভিস হিসেবে অত্যন্ত ভালো,
1: দেশকে ভালোবাসতে হবে,
0: দেশকে ভালোবাসতে হবে। দেখুন, দেশের জন্য তো আমরা সবাই কাজ করি, একজন ইঞ্জিনিয়ার সেও দেশের কাজ করে, একটা যে লেবার সেও দেশের জন্য কাজ করছে, যে ব্রিজ বানাচ্ছে, যে রাস্তা বানাচ্ছে, সেও কিন্তু দেশের তৈরি সম্পত্তি তৈরি করছে। কিন্তু মিলিটারি সার্ভিসে একটা লেভেল, আমাদের যে একটা বলি না আমরা হাই জাম্পে আমরা একটা বার ঠিক করি, সেই বারটাকে ক্রস করতে হয়, মনের ভেতরে যে বাধাটা থাকে সেই বাধাটাকে ক্রস করতে হয়, এবং সেটা যদি করতে পারেন, আপনি চাকরিটাকে এনজয় করবেন, লাইফটাকে এনজয় করবেন।
1: আপনার মুখ দেখে, আপনার সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি যে আপনি কিভাবে এই চাকরিটাকে এবং আপনার এই প্যাশনটাকে, আপনি প্যাশনই বলবো,
0: প্যাশন এবং প্রফেশন,
1: হ্যাঁ,
0: দুটো আলাদা জিনিস, কেউ যদি দুটোকে মিলিয়ে নিতে পারে,
1: হ্যাঁ,
0: সেইখানে আসে স্যাটিসফ্যাকশন।
1: আপনার সেটা আছে,
0: আমার কাছে সেটা এসেছিল।
1: আপনি চাকরি পেলেন, এরপর আপনার পোস্টিং কোথায় হয়েছিল, এবং এখানে আমরা আপনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কার্গিল যুদ্ধে আপনি পার্টিসিপেট করেছিলেন, আপনার কাছে সেই গল্পটুকু একটু শুনতে চাইবো। এর জন্যই, কারণ অনেকে ফিরে আসেননি কার্গিল যুদ্ধে, যারা পার্টিসিপেট করেছিলেন, যারা শহীদ হয়েছেন, আপনার বন্ধুরা, তো তাদের কথা একটু শুনবো। আপনি একটু বলুন আপনার অভিজ্ঞতা কেমন।
0: যুদ্ধের অভিজ্ঞতা কিন্তু কারোরই ভালো হয় না। যুদ্ধের দু ধরনের জিনিস হয়, যখন যুদ্ধ চলে তখন মাঝে মধ্যে ভয়ও পাই, আবার হাসিও পাই, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যখন যুদ্ধের কথাগুলো চিন্তা করি, তখন কিন্তু একটা মানসিক অবসাদ আসে। কারণ যুদ্ধে ক্ষয় বা ক্ষতি সেইটা মারাত্মক, এবং যারা যুদ্ধ করে তারা কখনোই চায় না যুদ্ধ হোক।
1: একদম তাই, কারণ আমাদের ভারতবর্ষে ভারত সরকার কখনো চায় না। আমরা যে কটা যুদ্ধ দেখেছি, আমাদের সেই অভিজ্ঞতা দিয়েই বলছি, বা আমরা পড়েছি যে আমাদের দেশ কিন্তু কখনো যুদ্ধ চায়নি,
0: আমরা কোনোদিন যুদ্ধে যাইনি, আমাদেরকে গিয়ে যুদ্ধ করতে হয়েছে। শত্রু যতক্ষণ না আমার সীমা অতিক্রম করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোদিন যুদ্ধে যাইনি। এটা ভারতবর্ষের একটা, স্বাধীন ভারতের একটা দর্শন বলতে পারেন, যে দর্শনটা কিন্তু এই 70 বছরের দর্শন না, এটা বিগত 3000 বছরের যে সভ্যতা, তার একটা কি বলবো, এটাকে বলা যেতে পারে জিস্ট। সেই সভ্যতার উত্তরাধিকারী আমরা, আমরা কখনো কারোর জমি দখল করে নেব, কারোর দেশের ভেতরে গিয়ে তার যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করব, এই ধরনের

0: ডক্ট্রিন ইন্ডিয়ার নেই, এবং আমরাও সেইভাবেই দেখেছি। আপনি 48 সালের পাকিস্তান যুদ্ধ বলুন, 62 সালের চীন যুদ্ধ বলুন, 65 সালের পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে যুদ্ধ বলুন, আমরা কোনো দিন আগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে যাইনি। ইভেন 71 সালের যুদ্ধ, এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক যুদ্ধ ছিল, কিন্তু তাতেও আমি বলবো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু নষ্ট করিনি। দেশ ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে,
1: একটা নতুন দেশ,
0: একটা নতুন দেশ তৈরি হয়েছে, আমরা শুধু সেই দেশটাকে তৈরি হতে গিয়ে সাহায্য করেছি। এইটাই কিন্তু ভারতীয় ডক্ট্রিন।
1: হ্যাঁ, আর আপনার কাছে আবার ফিরে আসব। আমরা কার্গিল যুদ্ধে দেখেছিলাম প্রথমে পদাতিক বাহিনী, আমাদের আর্মি যারা, তারা যুদ্ধক্ষেত্রে গেছে, লড়ছিলেন। আপনি যেহেতু বিমান বাহিনীতে যুক্ত, আপনাদের কাছে খবরটা কিভাবে এলো এবং আপনারা কিভাবে ওখানে জয়েন করলেন?
0: এমনি খবর আসছিল, টিভিতে আসছিল, পেপারে আসছিল যে এরকম হয়েছে, কিন্তু আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন যুদ্ধ চলছে।
1: আচ্ছা।
0: তীব্র যুদ্ধ চলছে এবং তার মধ্যে আমাদের প্রবেশ, আমরা খানিকটা পিছিয়ে আসি। পিছিয়ে আসাটা কীরকম, যে আমরা যে হাইটে যুদ্ধ করব বলে রেডি হয়েছিলাম সেই হাইট থেকে এবার আমাদের নিজেদের হাইট বাড়াতে হয়, উচ্চতাটা বাড়াতে হয়, এমন একটা উচ্চতায় যেতে হয় যেখান থেকে পাকিস্তান আর্মি আমাদেরকে আঘাত করতে পারবে না। আমাদের যে প্রথম এয়ারক্রাফটে গুলি লাগে সেটা একটা ক্যানবেরা এয়ারক্রাফট, যে শুধুমাত্র ছবি তুলতে গেছিল, দেখতে গেছিল কি হয়েছে।
1: আচ্ছা।
0: কিন্তু সেই এয়ারক্রাফটাতে গুলি লাগলেও সেই এয়ারক্রাফটার কিন্তু কোনো সেরম কোনো ক্ষতি হয়নি, ওটা ফিরে এসেছিল। তো সেই হিসেবে ধরলে আমাদের 4টে এয়ারক্রাফট ড্যামেজ হয়। কিন্তু তারপরে যখন আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে যুদ্ধে নামি, তারপরে আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং এয়ারফোর্সের ভূমিকাটা ভারতীয় সেনাবাহিনীর যে যুদ্ধ জয় সেটাকে ত্বরান্বিত করে, ক্ষয়ক্ষতিকে কম করে, এবং পাকিস্তান বুঝতে পারে যে এইভাবে এই পজিশনে আর যুদ্ধ করা সম্ভব না, ওরা তখন সারেন্ডার করে। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি, পারভেজ মুশারফ, উনি তখন আর্মি চিফ ছিলেন, তিনি স্বীকার করেছিলেন যে উনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি যে বোফোর্সের মতো অত ভারী কামান আমরা কার্গিলের ওই হাইটে নিয়ে যেতে পারব।
1: এই ধারণাটা ওদের
0: ছিল না, কারণ বোফোর্স অত্যন্ত হেভি কামান, ওজনটা প্রচুর, এবং সেই কামান ওই রাস্তা দিয়ে যে অত উঁচুতে নিয়ে যাওয়া যেতে পারে এটা পাকিস্তান চিন্তা করতে পারে। শুধু পাকিস্তান কেন, বোফোর্স যারা বানিয়েছিল তারাও জানতো না।
1: মানে এই টেকনিকটা সেই সময় যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সঠিক সিদ্ধান্ত, এবং ভারত যে কটা যুদ্ধে জিতেছে একটু দেরি হলেও কিন্তু এই সিদ্ধান্তটা সঠিক নেওয়ার ক্ষমতা রাখে ভারতবর্ষ।
0: এইখানে খুব উল্লেখযোগ্য জিনিস একটা, সেটা হচ্ছে মেশিন, সেই সময়কার অস্ত্র এবং মেশিনারিজ একটা আমরা বাইরে থেকে কিনতাম, বিদেশি বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে, বিভিন্ন বিদেশি ম্যানুফ্যাকচারার থেকে কিনতাম। তারা যে সমস্ত অস্ত্রগুলো বানায় তার একটা স্পেসিফিকেশন থাকে, তার ব্যবহার করার একটা প্রসিডিওর থাকে, এবং একটা আইডিয়াল কন্ডিশনে ওটাকে অপারেট করলে কিভাবে অপারেট করব এবং কতটা ড্যামেজ করতে পারবে সেইগুলো লেখা থাকে। আপনি যদি কোনো গাড়ি কিনতে যান দেখবেন গাড়ির মাইলেজ একটা এমন দেয় যে সেই মাইলেজ কিন্তু আমরা গাড়িতে রাস্তায় চালিয়ে পাই না। অস্ত্রের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। ভারতীয় সেনাবাহিনীর বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভারতীয়রা ওই বিদেশি অস্ত্রকে বিদেশের থেকেও বেটার ওয়েতে আরও অনেক অ্যাকিউরেসি এবং মারণ ক্ষমতা অনেক বাড়িয়ে ব্যবহার করতে পারি। এইটা কি করে হয়েছে তার একটা, আমার যেটা মানে ব্যক্তিগত মত সেটা হচ্ছে আমরা বিভিন্ন দেশের তৈরি জিনিস ব্যবহার করি, যার ফলে সেই অস্ত্রের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা ড্র করা যায় সেটা আমরা পারি করতে।
1: ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি এটাকে দেখেন, সেক্ষেত্রে আপনি এই টেকনিক্যাল পার্টগুলো আরও ভালো বলতে পারবেন যে আমরা এখন দেশীয় পদ্ধতিতে আমাদের ভারতবর্ষে আমরা অস্ত্র ভাণ্ডার তৈরি করছি, আমরা যুদ্ধ জাহাজ তৈরি করছি, যুদ্ধ বিমান যেগুলো সেগুলো তৈরি করছি, আমরা গান তৈরি করছি, এই সব কটাতে আমরা এখন পারদর্শী, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো আমাদের ভারতবর্ষের এই টেকনিকগুলো শেখার জন্য উৎসুক এবং যোগাযোগ করছে।
0: এখন যেটা হচ্ছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং তার সঙ্গে প্রাইভেট অর্গানাইজেশন হাত মিলিয়ে, অস্ত্রের আসল ব্যাপারটা তো ধাতুবিদ্যা,

0: সেই ধাতুবিদ্যার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা ভারতবর্ষে একটু পিছিয়ে গেছিল। তার অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশের যে পলিসি ছিল ভারতবর্ষে, এই যাতে ভারতীয়রা অস্ত্র না বানাতে পারে, তার একটা ওদের একটা পলিসি ছিল আমাদের দেশে ধাতুবিদ্যার উপর রিসার্চটা, মানে
1: যখন আমাদের ইংরেজরা দখল করেছিল,
0: যখন আমাদের ইংরেজ মানে কলোনি যে সময়টা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, আমাদের দেশে মেটালজির সেই সময়টা আমাদের লেগেছে। আমরা কিন্তু এখন উন্নত মানের ধাতু তৈরি করতে পারছি আমাদের দেশে, সেই ধাতু দিয়ে আমরা অস্ত্র তৈরি করতে পারছি আমাদের দেশে। সবচেয়ে বড় কথা যেটা, ইলেকট্রনিক্স, এখন তো যুদ্ধ হচ্ছে ইলেকট্রনিক্সের, যুদ্ধ হচ্ছে এখন ফিজিক্সের।
1: আচ্ছা,
0: এখন যদি বলেন যে যুদ্ধ কারা করবে, এক কথাই বলা যেতে পারে, যুদ্ধ করবে ফিজিক্সের ছেলেরা, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে। তো এই ব্যাপারটাই কিন্তু ভারত শুধু এগিয়ে এসেছে না, পৃথিবীর বিভিন্ন দেশকে পিছিয়ে ফেলেছে। অনেক দেশ থেকে আমরা আগে অস্ত্র কিনতাম, তারা এখন আমাদের পেছনে। তার কারণ যুদ্ধের নেচারটা চেঞ্জ হয়েছে, প্রকৃতি চেঞ্জ হয়েছে। আপনি যদি যুদ্ধের ইতিহাসের দিকে দেখেন তাহলে দেখবেন, একসময় আমরা পায়ে মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতাম, তারপরে ঘোড়ায় চেপে যুদ্ধ করতাম, তারপরে কখনো ঘোড়ার রথ ছিল, রথ থেকে তারপরে যখন ঘোড়া একটু শক্তিশালী হলো তখন ঘোড়ায় চেপে। এই যে ডেভেলপমেন্টগুলো, এই ডেভেলপমেন্টগুলো হতে হতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছি, আমরা ড্রোনে পৌঁছে গেছি, আমরা লয়টারিং মিউনিশনে পৌঁছে গেছি, যেখানে মানুষকে যেতে হচ্ছে না, আমি এখান থেকে অস্ত্র পাঠাচ্ছি এবং সেটা রিমোটে কন্ট্রোল করছি। এই যে ইলেকট্রনিক্সটা, এইটাতে কিন্তু ভারতবর্ষ এখন অনেক এগিয়ে,
1: কারণ টেকনোলজি দিক থেকে, আইটি পার্টের দিক থেকে কিন্তু ভারতীয়রা অন্যান্য দেশের তুলনায় বেশি।
0: আমাদের দেশে প্রতিভার অভাব ছিল না, অভাব ছিল পলিসির, অভাব ছিল ওই প্রতিভাকে পেছন থেকে উৎসাহ দেওয়ার,
1: কাজে লাগানোর,
0: কাজে লাগানোর, সেইটা হচ্ছে এখন। এবং যার ফলে এই মেক ইন ইন্ডিয়া আমরা দেখতে পাই, যে মেক ইন ইন্ডিয়া এটা করছে, সেটা করছে, গাড়ি বানায়। একটা সময় আমরা মিলিটারি ভেহিকল যেগুলো, সেগুলো পর্যন্ত বিদেশ থেকে কিনতাম, তাই তো?
1: একদম।
0: জঙ্গা, শক্তিমান, এগুলো সব তো বিদেশি গাড়ি। আজকে শুধু এই ধরনের গাড়ি না, কামান কিংবা রকেট লঞ্চার ক্যারি করার মতো গাড়িও ভারতবর্ষেই তৈরি হচ্ছে।
1: বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে যারা এ নিয়ে কাজ করছে,
0: শুধু কাজ করছে না, বিভিন্ন দেশের মিলিটারিকে সরবরাহ করছি, বিক্রি করছি। আমরা আজকে মিলিটারি হার্ডওয়্যার এক্সপোর্টার, আফ্রিকার বহু দেশ আছে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিও আছে প্রচুর, যারা আমাদের কাছ থেকে শুধু মিলিটারি ভেহিকল কেনে, গাড়ি কেনে।
1: এই আফ্রিকা সম্বন্ধে বলি, আপনি রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন, তো আপনি সেসব দেশগুলো ঘুরেছিলেন, ওখানে মূলত কি ধরনের কাজ করতে হয়েছিল আপনাকে?
0: অ্যাকচুয়ালি কি হয়, ইতিহাসের দিকে যদি দেখেন, ব্রিটিশ কলোনি এবং ফ্রেঞ্চ কলোনি যেগুলো ছিল, এরা স্বাধীনতা পাওয়ার পর থেকে এখনও অধিকাংশ দেশে, বিশেষ করে ফ্রেঞ্চ কলোনিগুলোতে, এরা কিন্তু এখনও ডেমোক্রেসি স্থাপন করতে পারেনি। আমাদের দেশে মানে গণতন্ত্র যেরকম শক্ত, ওই সমস্ত দেশগুলোতে কিন্তু গণতন্ত্র সেই রকম জায়গা করতে পারেনি, যার ফলে গৃহযুদ্ধ চলে। গৃহযুদ্ধটা কীরকম, দুটো জাতির মধ্যে যুদ্ধ হতে পারে, মিলিটারি এবং পুলিশের মধ্যে যুদ্ধ হতে পারে, গভর্নমেন্টকে তাড়িয়ে দিয়ে মিলিটারি ক্ষমতা দখল করে নিতে পারে, যেটা আমরা পাকিস্তান কিংবা বাংলাদেশে দেখেছি। এই ধরনের গৃহযুদ্ধ সংকুল যে সমস্ত দেশ, সেইখানে রাষ্ট্রসংঘ শান্তি ফিরিয়ে আনার জন্য একটা শান্তি বাহিনী তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী দিয়ে। আমি যে দেশে গেছিলাম, দেশটার নাম সিয়েরা লিওন, ছোট্ট একটা পশ্চিম আফ্রিকার দেশ, কিন্তু প্রচুর হীরে পাওয়া যায় ওখানে।
1: আচ্ছা, এবং আপনারা দেখেছেন ওই সব জায়গাগুলো?
0: সেই দেশের 99% মানুষ হীরে দেখেনি চোখে, কারণ পুরো হীরেটাই চুরি হয়ে যায়।
1: আচ্ছা, এটা কিভাবে হয়?
0: পৃথিবীর বেশ কিছু শক্তি আছে যারা শুধু এই কাজটাই করে,
1: হীরে চুরি।
0: ব্লাড ডায়মন্ড বলে একটা সিনেমা আছে, সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনাকে বলি একটা নাম, আমরা খুব দেখি আজকাল আমাদের দেশের খবরের কাগজে, ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেয় নির্লজ্জের মতো, ডেবিয়ার্স। এই ডেবিয়ার্সের যে ডায়মন্ড, সেটা একসময় বিখ্যাতই ছিল, কুখ্যাত ছিল ব্লাড ডায়মন্ড বলে। এরা এই সমস্ত খনি থেকে শিশু শ্রমিক এবং শিশু সৈনিক,
1: আচ্ছা,
0: এই দুটোই লাগে,
1: আচ্ছা,
0: এই দুটো দিয়ে ওইখান থেকে ওরা হীরেটাকে চুরি করে নিয়ে আসত, নিয়ে এসে আমেরিকায় কিংবা ইংল্যান্ডে এদের প্রসেসিং হতো, এবং একটা বিশ্বে একটা বড় মার্কেট আছে যারা এই ধরনের হীরের ব্যবসা করে।
1: আচ্ছা,
0: যাই হোক, এই দেশ, এই দেশের লোক, এরা এই হীরের খনি দখলে কে রাখবে, এই নিয়ে গৃহযুদ্ধে নামে। কারণ ডেমোক্রেসি ছিল না, যে সরকারে যেত তারাই চুরি করত, আর্মি মাইনে পেত না, আর মানে দেশের সেনাবাহিনী তারা এক বছর স্যালারি পায়নি, তো ন্যাচারালি

0: তারা বিদ্রোহ করবে। সেই বিদ্রোহ ঠেকানোর জন্য রাষ্ট্রসংঘ একবার 13টা দেশের আর্মি আর 1টা দেশের এয়ারফোর্স এই দিয়ে একটা মিলিটারি বানিয়ে, শান্তিবাহিনী বানিয়ে ওই দেশে পাঠিয়েছিল। তো আমি সেই এয়ারফোর্সের ইয়েতে গিয়েছিলাম, ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে আমরা গেছিলাম ওখানে। এছাড়া আরও 13টা দেশের আর্মি ছিল। পরে অবশ্য আমাদের সঙ্গে ইউক্রেনের এয়ারফোর্স আসে, রাশিয়ান এয়ারফোর্স আসে, ও নাইজেরিয়ান আর্মি ছিল সঙ্গে। আমরা সেখানে যখন গিয়ে পৌঁছই, ওরা রাজি হয়েছিল আমাদের কাছে অস্ত্র সম্বরণ করতে, কিন্তু কিছুদিন পরেই বিদ্রোহী সেনা আবার বেঁকে বসে এবং ওরা এই শান্তিবাহিনীর যে অস্ত্র সেগুলো দখল করে নেয়।
1: আচ্ছা।
0: হ্যাঁ, জাম্বিয়ার 40খানা ট্যাঙ্ক ওরা দখল করে নেয়, নাইজেরিয়ার কিছু সেনাবাহিনীকে, কেনিয়ার কিছু সেনাবাহিনীকে ওরা বন্দি বানায়, এমনকি আমাদের 18 জন অফিসারকে ওরা বন্দি বানিয়ে তারপরে একটা গোর্খা রেজিমেন্টকে ঘেরাও করে ফেলে
1: ওইখানে।
0: ওইখানে ওই গোর্খারা একদম ওই ডায়মন্ড মাইন্সের কাছে চলে গেছিল, ওদের ক্যাম্প বানিয়েছিল ওখানে, ওটাকে ঘেরাও করে। তারপরে আমরা অ্যাকচুয়ালি এই ধরনের যুদ্ধের জন্য রেডি হয়ে যাইনি, এখান থেকে তো অনেক দূর, প্রায় 5000 কিলোমিটার। পরে এখান থেকে আবার অস্ত্রশস্ত্র গেল, আমাদের কমান্ডোরা গেল, আমাদের ফাইটার হেলিকপ্টার গেল, গিয়ে 3 দিনের একটা অপারেশন, অপারেশন খুকড়ি। সেই অপারেশনে আমরা সেই বিদ্রোহীদের যে হেডকোয়ার্টার ছিল সেটাকে ধ্বংস করে দিই পুরো, ওদের সেনাবাহিনীর যে সিনিয়র পজিশনে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করি, জুনিয়র পজিশনে যারা ছিল তাদের প্রায় 1000-এর উপরে সেনা মারা যায় সেই অপারেশনে। আর আমরা আমাদের সেই গোর্খা বাহিনী যারা ঘেরা হয়েছিল তাদেরকে মুক্ত করি। এর ফলে কিন্তু ওই বিদ্রোহীদের ব্যাকবোনটা ভেঙে পড়ে, ওরা ধীরে ধীরে শান্তিতে, শান্তির রাস্তায় ফিরে আসে। আমরা 1 বছর ছিলাম, কিন্তু তারপরে আবার সেই দেশে ভোট হয়, ইলেকশন হয়, সেখানে গণতন্ত্র ফিরে এসেছে, এখনো পর্যন্ত সেখানে গণতান্ত্রিক সরকার চলছে।
1: এটা নৈতিকতার জয়,
0: এটা নৈতিকতার জয়।
1: হ্যাঁ, হয়তো অনেক শৈশব হারিয়ে গেছে। আপনার মুখে শুনলাম যে হীরে যারা চুরি করতো তাদের শিশু শ্রমিক, তারা তাদের শৈশবগুলোই হারিয়ে গেছে, কিন্তু বর্তমান সমাজে সেখানে যে গণতন্ত্র ফিরে এসেছে সেটাই সবচেয়ে বড়।
0: অবশ্যই, অবশ্যই।
1: আপনার আরেকটা কথা জিজ্ঞাসা করব যে আপনি যখন যুদ্ধে যেতেন আপনার পরিবারে কে কে আছেন এবং কাদের রেখে বাড়িতে আপনি যেতেন?
0: দেখুন, কার্গিলের যুদ্ধের সময় বাড়িতে আমার বাবা মা, ভাই, আমার স্ত্রী, আমার ছেলে, আমার ছেলের বয়স তখন, কার্গিলের যুদ্ধ যখন হয় তখন আমার ছেলের বয়স 1 বছর হয়নি, 1 বছরেরও কম, তারা ছিল বাড়িতে। এবং মানসিক চাপ নিশ্চয়ই তাদের উপরে ছিল, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে।
1: তারা কি যখন যাচ্ছেন তখন কি ম্যামকে জানিয়ে গিয়েছিলেন, যেতে পেরেছিলেন?
0: ম্যাম আমার আগেই জানতে পেরেছিলেন, টিভিতে খবর আসছিলই, খবরের কাগজে আসছিল, সবাই জানতো যে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে সেটা জানতো না। ভয়াবহতাটা কতটা, যুদ্ধের ভয়াবহতার যে কি, সেইটা কিন্তু আমরা তখন খবরের কাগজে অল্প অল্প পেতে শুরু করেছিলাম। ক্যাপ্টেন কালিয়ার খবর কিন্তু পেপারে বেরিয়েছিল এবং তাতে জানতো, আমার বাড়ির লোকও জানতো যে আমাকে যেতে হবে। তখন তো এত ফোন ছিল না, তবুও ফোনে বাবার সঙ্গে কথা হয়েছে, স্ত্রী ছিলেন বাড়িতে, আমার ছেলে ছিল বাড়িতে, জানতো তারা।
1: তো আপনি যখন ফিরে এলেন এখনও কি সেই সব স্মৃতি আপনাকে আঁকড়ে ধরে?
0: দেখুন, এটা একটা মানসিক রোগ, এটা অসুখ, এটা একটা মানসিক অসুখ। যারা যুদ্ধে যায় সারা জীবন তারা সেই ট্রমাটাকে ক্যারি করে, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কারোর ব্যবহারের মধ্যে প্রকাশ পায়, কেউ চেপে নিতে পারে নিজের ভেতরে, কেউ হয়তো এমনভাবে প্রকাশ করে যে বুঝতে পারে না যে এটা ওই ট্রমা থেকে আসছে, কিন্তু এটা আসে।
1: আপনার অভিব্যক্তিটা আমরা অনেক সময় আপনার বইগুলোতে পাই। আপনি এখন অনেক বই লেখেন, লেখক একজন, এবং বইগুলো যুদ্ধের ওপর বেস করে, অস্ত্রের ওপর বেস করে, এটাও কি সেই ট্রমা থেকে? আপনি আপনার এই যে ট্রমাটাকে আপনি কি আপনার লেখনীতে প্রকাশ করেন, আপনি আজ মানুষকে জানাতে চান?
0: লেখার অভ্যেস আমার ছোটবেলা থেকেই ছিল। আর পড়া এবং মানে ভালো বই পড়া এবং ভালো কিছু দেখলে সেটাকে লেখা, এই অভ্যেসটা আমার ছোটবেলা থেকেই ছিল, বাবার কাছ থেকে পাওয়া। এমনও হতে পারে, আপনি যেটা বললেন যে ওই ট্রমা হয়তো আমি লিখে প্রকাশ করতে পেরেছি, ব্যবহারিক জীবনে হয়তো সেটা আমি খানিকটা কন্ট্রোল করতে পারলেও, কিন্তু আমি যখনই লিখতে বসি বারবার আমার মনে হয় যে সেই কথাগুলো লেখা দরকার, তাদের কথা লেখা দরকার যাদের কথা কেউ লেখে না। কারণ বাংলা সাহিত্যে মিলিটারি সায়েন্স বা

0: মিলিটারি লিটারেচার খুব কম আছে, এবং যেটুকু বা আছে সেটা একদম ব্যাটেল ফিল্ডের হার্ডকোর যে মিলিটারি তাদের লেখা বাংলা খুব কম আছে। কিছু আছে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, যারা ব্যাটেল ফিল্ড কভার করেছেন, এরকম সাংবাদিক কিন্তু ভারতীয় অনেক আছেন, তাদের অনেকের লেখা আছে। আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন, যুদ্ধের সাথে আমার কি সম্পর্ক, কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে ভারতীয় মিলিটারি এবং ভারতের যে বিদেশ নীতি সেটা কিভাবে কানেক্টেড, এগুলো লিখতে।
1: আচ্ছা, আরেকটা আপনার একটা বইতে আমরা দেখলাম যে অস্ত্র বলে যে বইটা আপনি লিখেছেন এটা, এবং বেস্ট সেলার হিসেবেও গণ্য হয়েছে, এই যে বইটা লিখেছেন এই বইটার মধ্যে আছে কি?
0: একটু আগে যেটা বলছিলাম যে আমার বারবার মনে হতো, আপনি যদি ভারতবর্ষের পৌরাণিক ঘটনাগুলোও দেখেন, আমি বলছি না সেটা ইতিহাস আমার, কিন্তু পৌরাণিক যে ঘটনাগুলো আমরা পড়ি রামায়ণ কিংবা মহাভারত, সেখানে তো বিভিন্ন ধরনের অস্ত্রের কথা পাই। আমাদের যে এত দেবদেবী, অস্ত্র ছাড়া কিন্তু কোনো দেবতা কিংবা কোনো দেবী নেই, সবার হাতে কিছু না কিছু আছে। তাহলে এই যে এত অস্ত্রের ফ্লো আমাদের সমাজের মধ্যে দিয়ে, আমাদের সভ্যতার মধ্যে দিয়ে, সেইটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, এইটা আমাকে প্রথম আকৃষ্ট করে জিনিসটা নিয়ে চিন্তা করতে, ভাবতে। তারপরে পড়াশোনা করে, কিছু রিসার্চ করে আমি একটা জিনিস দেখতে পেলাম যে ভারতবর্ষে অস্ত্র তৈরির বা ধাতুবিদ্যার ওপরে ব্রেক লাগানো একটা, এইটা বিদেশি শক্তি করেছে, কিছুটা করেছেন আকবর। আকবর হচ্ছেন প্রথম
1: করেছিলেন সে সময়
0: করেছিলেন। আকবরের এগেনস্টে একটা খুব বড় কৃষক বিদ্রোহ হয়েছিল, যার কথা কিন্তু ইতিহাস বইয়ে পড়ানো হয় না খুব একটা। সেই কৃষক বিদ্রোহ ঠেকানোর জন্য উনি অস্ত্র তৈরির ওপরে লাইসেন্স চালু করেন প্রথম, তৈরি, হোল্ডিং না, ইউজিং না, বানানো। এই অস্ত্র তৈরিতে আকবর নিজে খুব ইন্টারেস্টেড ছিলেন, ওনার যে এক্সপেরিমেন্ট ধাতুবিদ্যার ওপরে কিংবা বন্দুক বানানোর ব্যাপারে, সেটা কিন্তু ভারতবর্ষের যে অস্ত্রের ইতিহাস তাকে খুব সাহায্য করেছে ডেভেলপমেন্টকে, কিন্তু সেইটা সাধারণ মানুষের জন্য উনি ওপেন করেননি, বন্ধ করে দিয়েছিলেন। এই যে বন্ধটা হয়েছিল সেইটা চলতে থাকে ব্রিটিশ আমলে, এটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছই। আপনাকে একটা ছোট্ট,
1: মানে এটা কি ভারতীয়দের হাতে যাতে অস্ত্র না পৌঁছে,
0: ভারতীয়দের হাতে শুধু অস্ত্র না, ধাতুবিদ্যাও যাতে উন্নত না হয়। ফোর্ট উইলিয়ামের মধ্যে ব্রিটিশদের একটা ফাউন্ড্রি ছিল যেখানে কামান তৈরি হতো, সেই ফাউন্ড্রির মধ্যে কোনো অ্যাংলো ইন্ডিয়ানকেও অ্যালাউ করা হতো না,
1: মানে ভারতীয়রা কোনো ভাবে এগুলো
0: ছেড়ে দিন, অ্যাংলো ইন্ডিয়ানদেরকেও অ্যালাউ করতো না।
1: আচ্ছা,
0: যাতে ওই ধাতুবিদ্যাটা লিক না করে, যার ফলে আমাদের দেশে যে ধরুন চকমকি পাথরের নাম আমরা শুনেছি, এক সময় বন্দুক চলতো চকমকি পাথর দিয়ে, সেই চকমকি পাথর পাওয়া যেত রাজ,
1: মানে কিভাবে কাজটা হতো একটু যদি একটু বিশদে বলেন।
0: আমরা এখন যে বন্দুকের ট্রিগার টিপি, সেখানে একটা হ্যামার থাকে, যা ফায়ারিং পিন থাকে, যেটা গিয়ে বন্দুকের গুলির পেছনে হিট করে, সেইটা হচ্ছে আমাদের ওই কালী পুজোয় যে পিস্তলগুলো ফাটায় সেই ধরনের ক্যাপ।
1: আচ্ছা,
0: সেইখান থেকে যে স্ফুলিঙ্গটা বেরোয়, সেই স্ফুলিঙ্গটা অ্যাকচুয়ালি যে বারুদটা, গুলির পেছনে যে বারুদটা, সেই বারুদটাতে আগুন লাগায়, এখন গুলিটা ফায়ার হয়। আগে ওই যে ওই ক্যাপে ফাটানো যে বারুদের কথাটা বললাম, ওইটা ছিল না যখন, তখন চকমকি পাথর ব্যবহার হতো, আর এই চকমকি পাথর পাওয়া যেত রাজমহলের পাহাড়ে। আপনি যদি মীর কাসিমের কথা পড়েন ইতিহাসে, তাহলে দেখবেন যুদ্ধ হয়েছে রাজমহলে, রাজমহলটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল ওর নদী এবং পাহাড়ের জন্য, এবং সেই পাহাড়ে পাওয়া যেত চকমকি পাথর। ওই চকমকি পাথর কন্ট্রোল করতে হচ্ছে লখনৌয়ের নবাব অথবা মুর্শিদাবাদের নবাব।
1: আচ্ছা,
0: ব্রিটিশদের টার্গেটে এই দুই নবাব ছিল, যে কারণ ওইটাকে আমাকে ওই জায়গাটাকে দখল করতে হবে। এইখানে পাওয়া যেত সোড়া, যেটা থেকে বারুদ তৈরি হতো। তো এই সমস্ত যুদ্ধের যে সামগ্রী সেগুলো তৈরি করার যে রিসোর্স, এই রিসোর্স ব্রিটিশ নিজের হাতে নিয়ে নেয় এবং ভারতীয়দের এইটা মানে এই এই শিল্প থেকে দূরে সরিয়ে দেয়। আপনি আর একটা জিনিসের নাম শুনে থাকবেন, দামাস্কাসের ছুরি খুব বিখ্যাত, দামাস্কাসের তরোয়াল খুব বিখ্যাত, ওর স্টিল খুব ভালো হতো দামাস্কাস, এখন সিরিয়াতে দামাস্ক বলে, এখন আগে বলা হতো দামাস্কাস। এই স্টিল কিন্তু অ্যাকচুয়ালি যেত ইন্ডিয়া থেকে।
1: আচ্ছা,
0: আর তারপর ওইখান থেকে তরোয়াল কিংবা ছুরি হয়ে সারা পৃথিবীতে বিক্রি হতো, দামাস্কাসের তরোয়াল ইউরোপে গেছে বিক্রি করতে নিয়ে, অদ্ভুত, কিন্তু তার স্টিল আসতে হচ্ছে ইন্ডিয়া থেকে। কিন্তু ভারতবর্ষে

0: नौ सीज बुलेटिन का मुख्य समाचार। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा राष्ट्रपति पदको चार वर्ष पूरा भएको उपलक्ष्यमा वर्चुअल माध्यम मार्फत विभिन्न परियोजनाहरूको शुभारम्भ गर्नुभयो। लोकसभाले लोक परीक्षा अनुचित साधन रोकथाम संशोधन विधेयक 2026लाई विचार र पारितको लागि छलफल गरिरहेको छ। भारतले पाकिस्तानको अवैध कब्जा भएको जम्मू कश्मीरमा भइरहेको तथाकथित विधानसभा चुनावलाई पाकिस्तानले आफ्नो अवैध कब्जालाई ढाकछोप गर्ने र यस क्षेत्रमा आफ्नो गम्भीर मानवाधिकार उल्लंघनलाई लुकाउने प्रयास भनेको छ। भारतको पहिलो प्रत्यक्ष वाणिज्यिक कन्टेनर मालवाहक रेलगाड़ी नेपाल आइपुगेको छ, जसले रेल आधारित सीमापार मालवाहक आवागमनमा नयाँ अध्याय थालेको छ। र शूटिङमा भारतका सोनम उत्तम मस्कर र हिमांशु ढिल्लनले आज चीनको हाङझाउमा जारी आईएसएसएफ विश्वकप 10 मिटर एयर राइफल मिश्रित टोली प्रतियोगितामा कांस्य पदक जितेका छन्। समाचार पूरा भयो।
1: 26 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
2: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
3: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ

0: মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, দ্রোণ ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরো শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative oppression.
0: ইউক্রেনের ওডেসা বন্দরে এমভি এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
1: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहां के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট 3টি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্য

প্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বিমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।